0: যশেপ না ঠাও না আমাকে লই না না কোন ঠুমা ফবা কোন ঠুমা ফবা হেমা বেটে এই নাঙ্গিনি পারে এই নাঙ্গিনি পারে
1: কৈদরে মইবা এই না নাকতে লই
0: এই নাঙ্গিনি পারে
1: তুম থারু রপরা বাংলা না কেতা হই রে নি
0: পারে
1: রিসিভার সিনেমা খাদ হ্যালো কনা হইবিরব ও ও ও কুন্দালাইনি হাইবা কামদৌরি নাইদনা আদো কই হাইকদবা লাই লাই পাহিলকি সে কুন্দালাই টেলিফোন আইমা কই গিনো রিসিভার থামখ্রি সিদিয়া
0: কুন্দালাইনা
1: সারুরগে সারুরগে আদো মইবা নসাই এইনা থাবক সখিব সখিব থোকিব দেমে মামাঙ্গি নমা থারোদো পুখি মাপান দে সম্বন খাদুন লাইরামে
0: আদো কেদরবা
1: মাখু ইয়েন থেঙ্গু দু পাইরগ উসুক তো উইয়ং দং আমলি মাখাই হেউই মাপুরোই বতা নং নিয়াই না থোরক লগ এ নুপি না সম্বন খাববু কায়াম কান গদরদনা আই তো গেছে হাইদিন কারিম না হই
0: সুন্দর
1: আদা ইনাম গামলা থুদি উনি হাইবদি তাদুন নোম থুদি কে তো গাম হতে
0: কেদরবা খানসব ইমুগী পুসিব কিনবা
1: খাব সম্বন্ধ লেপগ তাদ ইনামাই নোমিন হবদো আইসিদ উদুনাতে মানে নোমিন হব মিকুপো আই
0: কলাই
1: পুনসিগি নাইব মতং হাইবদো আদু নতনা কারিমুক ওইনি

0: ট্রানজেকে বেসে এসে গেল না। গুড ইভিনিং মণিপুর লান্ডক সব লইচারে ধরম সে এস এম এস তাবি রেখেবে সিং তাবি খেবে সিং ইউটিউবকে কুঠাং দা ধরম সেবু তাবি খেবে সিং বসু আমক গান না থাকচারি আদম তাবি রিবাসি আকাশবাণী ইম্ফালগে এফ এম সঙ্গাই চ্যানেল নি হৌজিং নুমিদাঙ্গে পং মাপন তারে মণিপুরি দা মরুয়েব পাও তাবি রসি
1: আকাশবাণী ইম্ফাল ক্ষেত্রমায়ুম চিত্রভানু নপাও পাজারি কেন্দ্র সরকার লেবর এমপ্লয়মেন্ট মন্ত্রালয় মাদ পাইখ প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা মণিপুর বেনিফিসিয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনলাইন কথা কানাবেন্টে থরম ইম্ফাল ইস্ট আকাম্পাতা নিলেট ইম্ফাল পাংথকি থরম রাজ্যপাল অজয় কুমার ভালা মুখ্যমন্ত্রী ইউনাম খেমচান্দ গৃহমন্ত্রী গোবিন্দ দাস কন্থোজম সরুক যাকি থরম রাজ্যপাল অজয় কুমার ভালা হাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিং মাদ ইং কুমজা লিফুতের ফাওয়া মপু ফান চাকরপ ভারত আমব পান্ডম থামলি পান্ডম সরুক আমিগুব স্কিম সানফম এনথোপনি সরকার আচৌব মাই পাকি থরম সরুক ইয়ার মুখ্যমন্ত্রী ইউনাম খেমচান্দ হাই মপু ফান চাকলব পান্ডম কেন্দ্র সরকার তোমান তোমা ইয়ফ থর কেপন পাইখলি ইয়ফ থরংদ মপু ফান ইহনবদ মারিব বিভাগ আচৌব দায়িত্ব ল মুখ্যমন্ত্রী ইউনাম খেমচান্দ হাই আমি ওখলোন মান থাকবদ খুন্দামিব ফুরু খুদিম চাকলমবি মাংজল থাকবদ খুন্দামিব ফুরু কুন্থা তরুকি কথোপলমদ আপনব সকম আংখই গাকিবনি টেকনোপল জেলার লাইজিংদ মিশন ব্লাইন্ড স্কুল নৌন সাবাস হোস্টেল সঙ্গারদ মুখ্যমন্ত্রী হাই এখন লাইব ইপা ইপুস সেগতলাম মণিপুর হরকলিব মিরোল মনুসি মিয়েগদ হোজি ক্লাস টেন ফাওব মিশন ব্লাইন্ড স্কুল আপগ্রেড তো উবকি শক্তি লিটরব মহৈরুই আতোপ মফমসিংদ চতুন আওয়াম থাকে মহি তামদ খুদংচাব পিব হোনগান হাইনু মুখ্যমন্ত্রী থাজব পিখি শিবসেনা মণিপুর প্রদেশ হাই ডেমোগ্রাফি অহম লাগ কেন্দ্র গৃহ মন্ত্রালয় সেব আওয়াম থাকি কমিটি মণিপুর হোগদি ইম্ফাল বাবুপুরা দল অফিসে লেম মেডিকেল ক্যাম্পদম এম্বুলেন্স সার্ভিস হোদপরম ওয়াং দল প্রেসিডেন্ট এম তোমবি হাই রাজ্য ডেমোগ্রাফি অহম কয়া সুপ্রিম কোর্ট কে হানি জজ জাস্টিস প্রকাশ প্রভাকর নাওলেকর লুচিব কমিটি হিরম মারি নিব ই পও রাজ্যগদি শ্রী তোমবি হাই রাজ্য ন্যাশনাল হাইওয়ে আনিমক ব্লোকেজ চাথাবর এল পি জি নোমদ তাই ফদন চব পোলসিং মমল খাম থেকে ওয়ালে সরকার আতুব হন্দোলব হোনগদি কেন্দ্র সরকার রাজ্য সরকার হাইওয়ে হাঁদপিবু শ্রী তোমবি তাকসলে ডিএম ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ইংলিশ আই কু এ সি পুনে সিন্ধু এক্সটেনশন লেকচার কম বুক ডিসকশন থরম ইউনিভার্সিটি পাংথোখ্রে কংগ্রেস লুচিব রাহুল গান্ধী ইংখাই তরুসব মপো নুম মারি লেন এম এল এ সি এল পি লুচিব কেশাম মেঘচন্দ্র ওয়াংখেম কেন্দ্র চটপ পাঙ্গল লিটব মিউসিদ হুইল চেয়ার খুদল তামখ্রে ওয়াংখেম ব্লক কংগ্রেস কমিটি ওয়াংখেম পাংথোব থরম মিও আহমদ হুইল চেয়ার খুশি লিবার্টি থিয়েটার কক্সিং তরুসব ট্রেডিশনল কন্টেম্পোরারি ড্রামা ফেস্টিভেল কক্সিং লাইব্রেরি এন্ড ইনফরমেশন সেন্টারদে মারি চাইথগদ ফেস্টিভেল তোমান তোমা থিয়েটার গ্রুপ তরেন ড্রামাস উৎকি গ্রেস কোটেস কালচারেল এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কক্সিং ইন্টারনেশনাল ডে এগেনস্ট ড্রাগ এবিউজ এন্ড ইলিসিট ট্রাফিকিং থরম একাডেমি অডিটোরিয়াম পাংথোখ্রে আসাম রাইফলসিন্দু মারাই পাবি তোমান তোমা ক্লাব খুল লুচিব উন্ন রাজ্য খুন্দামিব ফুরুবরক্ত আপব মারি থামনবী সানখ্রে আমরমদ আসাম রাইফলসিন্দু পাবলিক হেলথ কংহিদ কাপ্তপরম বিষ্ণুপুর জেলার মাইপম চিং পাংথোখ্রে লাগলিব নমাইজিং নিমিত পাংথোকদর নিট ইউ জি পরীক্ষাকে সেম সারি শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সভাপতি পাংথোব আওয়াম থাকে মিফম আমিংসংখ্রে মিফম পরীক্ষাকে থরম পুচল সেন মনু মপান ফাউন উহব থামো সেন পাংথোব পৌতাক পিখি আমুক হন পাংথোকদর পরীক্ষা নীতি নিয়ম চুম আসু এগাম পাংথোবদ মারি লেনব মন্ত্রী পাকতাক পিখি মিফম রাজ্য ইউনিয়ন টেরিটরি ক্যান্ডিডেট তাই ফদব পাইখানব খি পাও লুইজারি
2: Thank you.
0: adomna tabi riba shakas pani imphal gi fm sangai channel ni hauzik lantok seri ai wagi khorzai degi ani suba tangakta tangbal lan yangkhai tarit suba pandup thorum puthok pada tengbang pa hem sanding thozam konjil damari thorum asigu puthok pi thokjom renubala hauzik laijare ai wagi khorzai degi ani suba tangakta tangbal lan yangkhai tarit suba pandup